ইরান পক্ষর কুহাযাইছি। অন্যপক্ষে যুদ্ধবিরতি সত্ত্বে দক্ষিণ লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহ মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। ইসরায়েলি সেনা বিমান আক্রমণক বৃদ্ধি করে হিজবুল্লাহ মধ্য আক্রমণ জারি রাখি। মধ্যস্থিঙ্ জরিয়ে যুদ্ধবিরতি পাাল লাগি কূটনৈতিক প্রয়াস জারি রয়েছে জনাপড়ি। পশ্চিম এশিয়া সংকট সত্ত্বে শক্তি যোগাণ, সামুদ্রিক কার্যকলাপ এবং ভারতীয় নাগরিকক সহায়তা সুনিশ্চিত করা সরকার পক্ষ সমস্ত পদক্ষেপ নিয়া সরকার পক্ষ কুহাযাই। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী দেশের এলপিজি মহজুদ এবং কলাবজারি রক্ষা কার্যানুষ্ঠান জারি রয়েছে। দেশব্যাপী অনলাইন এলপিজি সিলিন্ডর বুকিং 99% বৃদ্ধি পাইছে। 47,40,000 এলপিজি সিলিন্ডর বুকিং হয়েছে বেড়ে 47,00,000 এলপিজি সিলিন্ডর বিতরণ হয়েছে বলে মন্ত্রণালয় পক্ষ সূচনা দিয়া যাইছে। চলিত বর্ষ মার্চ

మ్యూజికలియర్స్ ఆకాశవాణి ఎఫ్ఎం రెయిన్బో కటక్ దిల్ సే దిల్ తక్రి చలిచి మార్నింగ్ మెలోడీ హా హస గుడే సుందర శబ్ద గుడే ভাবাবেগ గుడే ভাবনা గుడే সুন্দর পরিস্ফুটন পরিবেশ পরিস্থিতিকে নিমিষকে বদলে দিয়ে পারুথিবা গোটে সুন্দর ভাবনা হসিদেলে রাগ রুষা মান অভিমান কিছু বি রহে না হস হস মুহরে কথাপদে কাহাকু কহিদেলে নিশ্চিত ভাবরে ভল লাগে অন্য মানুষকে ভিতরে যেতে বি দুঃখ থাও যেতে বি মন কষ্ট থাও যাহা বি ভাবনা থাও যদি আমি টিকে হসিদেলে না মন দেখবে সাঙ্গে সাঙ্গে হালকা হয়ে যাব মন ভিতরে যেতে বি ভাবনা থিব যেতে বি দুঃখ যন্ত্রণা লুচি লুচি থিব কোনসি না কোনসি কথারে যদি আমি মানে টিকে হসি দবা তাহলে আমার মন সাঙ্গে সাঙ্গে হালকা হয়ে যাব মন মধ্য অন্য দিগক বা অন্য গোটিয়ে রাইজকু চালি যাব সেইথিপাই তো হস হচ্ছে সুস্থ রহিবার বটিকা আউ হস হচ্ছে আমাকে নিরোগ রাখিবার সুন্দর কৌশল সুন্দর মাধ্যম।

0: ভরসা নেই নতুন আকুল সার পাখে পাঠ পড়ুলু যেহেতু আকুল সার আমি হেল্প করতে কে এই পাঁচটা ছটা সব এই নম্বর এই পাঠ এইগুলা যে পড়ি বলে কোশ্চিন এইগুলা তুমি ভালসে মনে রাখি যাও আউ সেটি যে মানে ইয়ে করেন যেমন সার নাটা রাখব মানে আমি সেই কথা কোচি এবে সেই বনমাড়ি সার অনেক কি না শুনলি চালি গেলে না কোণ আথাপি যা বি হোক আমি সেই স্কুল রম্বর হাই স্কুল পড়ুলু না ইনো হ্যাঁ তেমন সে কৌছি এইটা হল টপিক পুরা টোটাল
1: সুন্দর কথা আমার সহ আলোচনা কলে আপনার বহুত বহুত ধন্যবাদ
0: নমস্কার
1: নমস্কার।

গৌর হইব মুখ্য কিন্তু কেতক অভিনেতা নিজের অভিনয়ের জাদুরে এমিতি ভাবে দর্শককে মুগ্ধ করে দিকে সারা সিনেমায় সে মনে রাখিথায় দর্শক পরদা উপরক সে বারম্বার ন আসলে দর্শক মানস পটরে লাখি হয়ে যাই সে অভিনয়ের দৃশ্য হ বন্ধু আজ কলাকার আমি এমিতি জন কলাকার চর্চা করা যে অনেক চলচ্চিত্রে আসছেন ভিন্ন ভিন্ন চরিত্রে সিনেমার মুখ্য হয়ে নথলে তা অভিনয় দর্শক সদা আকৃষ্ট করছে ও সে হলে বরিষ্ঠ অভিনেতা টিনু আনন্দ

শ্রোতা বন্ধু শুনছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাক দিলসে দিল তাক রে মু কোয়াল আপনার মানক সাথে আছি আজ রে বিউটিফুল দিনরে কলাকার কার্যক্রম আপনার মানে শুনছেন আজ অনিষ্কা শর্মাঙ্কর হয়েছে হ্যাপি বেলা বর্থডে তো তাঙ্ক বিষয়ে আমি কথা হবা তাঙ্ক চলচ্চিত্র রু কিছু সুন্দর সুন্দর গীত বি শুনিবা অনিষ্কা শর্মা মতে তো পার্সোনালি বহুত ভাল লাগন্তি জনে প্রসিদ্ধ ভারতীয় অভিনেত্রী ভাবরে তাঙ্কর বহুত না আছি এবে ফিল্ম মানকৰ প্ৰযোজক ভাৱৰে বি সেই কাম কৰিছন্তি আৰু জনে উদ্যমী ভাৱৰে বি কাম কৰিছন্তি বলিউডৰে তাঙ্কৰ দৃঢ় অভিনয় আৰু স্বাধীন চিন্তাধাৰা পাই সি খুব পৰিচিত শাহৰুখ খানক সৈতে ৰব নে বনা দি যোড়ি ফিল্ম তাঙ্কৰ ফৰ্ষ্ট ফিল্ম থিলা যোঠু সি তাঙ্কৰ এক্টিং কেৰিয়ৰ ষ্টাৰ্ট কৰিছিল আৰু পৰে পৰে পিকে হেলা সুলতান হেলা এ দিল হে মুশকিল হেলা এমতি অনেক সুপৰ ডুপৰ হিট চলচ্চিত্ৰৰে তাঙ্কৰ অভিনয় আমি দেখিছে তাঙ্কৰ প্ৰতিভা যাহা তাঙ্ক ପାଖରେ ଅଛି ତାର ସେ ପ୍ରମାଣ ଦେଇଛନ୍ତି ଏତେ ନ୍ୟାଚୁରାଲ ଆକ୍ଟିଂ ସେ କରନ୍ତି ତାଙ୍କର ପ୍ରତିଟି ଚଳଚ୍ଚିତ୍ରରେ ତାଙ୍କର ଅଭିନୟ ଦେଖିବାକୁ ମତେ ତ ବହୁତ ଭଲ ଲାଗେ ମୁଁ ଭାବୁଛି ମୋ ଭଳି ଆପଣମାନଙ୍କ ଭିତରେ ବି ଏମିତି ଅନେକ ଜଣ ଥିବେ ଯାହାଙ୍କୁ ତାଙ୍କର ଚଳଚ୍ଚିତ୍ର ତାଙ୍କର ଅଭିନୟ ସବୁକିଛି ଭଲ ଲାଗୁଥିବ ୱେଲ ଆଜି ତାଙ୍କର ହାପି ବର୍ଥଡେ ଅଛି ତ ତାଙ୍କ ଚଳଚ୍ଚିତ୍ରରୁ ଆଉ ଗୋଟେ ବଢିଆ ସୁନ୍ଦର ଗୀତ ଆପଣଙ୍କ ପାଇଁ ପ୍ଲେ କରିଦେଉଛି ଏନ୍ଜୟ କରନ୍ତୁ।